স্পুফিং কোরিয়া উঠিযা বলে চিন্তা থাকি আছে। নাগাল্যান্ডে অন্টারপ্রেনারশিপ বাড়াই দিয়া দিয়ে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স আটটা সবচেয়ে ভাল অন্টারপ্রেনার্স লগতে অন্টারপ্রেনার অ্যাওয়ার্ড 2025 দিছে। অ্যাওয়ার্ডস পৰা স্টেটি সবচেয়ে ভাল অন্টারপ্রেনার্স কান লাগা কামিয়াব আর অন্টারপ্রেনারশিপ উন্নতির কারণে কাম করিয়া কান পেহচান করে দিয়ে আছে। অ্যাওয়ার্ড ইস্তি পিসালা সাংতম ফরএভার হ্যান্ডমেড 21 কিফারে এস খমো আর্ট এন্ড গ্রাফ ইউনিট নকলাক লিয়েং পিনি অডিও লিয়েং ক্লোথিং ডিমাপুর বিতলি আচমে আশ্চর্য ইন্টারপ্রাইজ ডিমাপুর এমটি সেনেপ লংচার এলান্টু সার্ভিসেস ডিমাপুর আচংিয়াটেন আর আতম লংখামার ট্রিবল্ট ডিমাপুর সুপুংতলা আয়ার জোনি ফুড প্রডাক্টস ডিমাপুর আর আলাম কন্যাক বিটস জুয়েলারি মনটাউন খান মিলাই কিনে আছে। ইভেন্টটি যাকালে কয়েম্বাদি কোঠাকুরে এডভাইজার হিকানি জাখালবরা অন্টারপ্রেনার্স লগতে ইন্টারপ্রাইজ উন্নতি আর নারকী কেনা নকরি দিয়া কারণে নাগাল্যান্ড লাগা টাকা পয়সা দিয়ে মাদাত দিয়া কারণে বাধাই দিছে। রেজিং অ্যান্ড এক্সেলারেটিং এমএসএমই পারফরমেন্স নহলে র্যাম্প প্রোগ্রাম নিজেদি ডিপার্টমেন্ট লাগা কাম জানাই কিনা শ্রীমতি জাখালোবরা কইছে কি 750 এমএসএমই স্কান ছয় মাহেনা মেন্টরিং প্রোগ্রাম কারণে পেহচান করে কিনা ন্যাচুরালি নাগাল্যান্ড ইনিশিয়েটিভ নিজেদি তাই খান উঠাই কিনা স্টেট লাগা অন্টারপ্রেনোরিয়াল ইকোসিস্টেম তাকত করে দিবলাসি জনবরা মেড ইন নাগাল্যান্ড প্রোডাক্টস বাড়াই আছে। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং কমিটি দেশা মিটিং দু নিউল্যান্ড ডিস্ট্রিক্টটি জাগালি ডেপুটি কমিশনার লাগা অফিসটি রাখিছে। মিটিং চেয়ার করে লোকসভা এমপি সপুংমরণ জামিরা কৈছে কি রিভিউ করিয়াবরা সরকার স্কিমস ইমপ্লিমেন্ট করিয়া চাই কিনা ডিপার্টমেন্টস পৰা দুখ পা খান্দি সামনা করে দিবল আছে। এগ্রিকালচার ওয়াটার রিসোর্সেস ভেটেনারি আর লেবর ডিপার্টমেন্টস পৰা প্রগ্রেস রিপোর্টস জমা করেছে। শ্রী জামিরা একটা কোল্ড স্টোরেজ ফেসিলিটি তো এগ্রিকালচার প্রডিউস কারণে বানাই দি বলে প্রপোজ করেছে আর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন লগতে রোড ম্যাপ তৈয়ার করে বলে কয়েছে। তাইবা ডেয়ারি ফার্মিং দি মার্কেট পটেনশিয়াল ডাঙর থাকিয়াতে মিটিং নতুন রিভিউ করে বলে কয়েছে আর ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক আর কমিউনিকেশন ইস্যুটি কনসার্ন অথরিটিস লগতে উঠাই দি বলে আছে কয়েছে। দুদিন রেখিয়া ট্রেনিং প্রোগ্রাম দু কার্মায়োগি কার্ডাভিয়া কারিয়াশালা দি যা কালি এডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট কোহিমাদি শুরু করেছে। ট্রেনিং টু পার্সোনাল অ্যান্ড এডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড পর কেবাসাডু বিল্ডিং কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর এটিয়া নাগাল্যান্ড লগত মিলাই কিনে রাখি আছে। 40 রিপ্রেজেন্টেটিভস কান ছয়টা ডিপার্টমেন্টস নাগাল্যান্ড পুলিশ মিউনিসিপাল অ্যাফেয়ার্স এসিইআরটি সোশ্যাল ওয়েলফেয়ার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আর স্টেট ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট পর প্রোগ্রাম দিয়ে ভাগ লয় আছে। ইটু খোলাই দিয়া সেশন দিয়ে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আর ডাইরেক্টর জেনারেল এটিআই ভি শশাঙ্ক শেখর পর ইটু নিচিনা ট্রেনিং প্রোগ্রামস বা একটা বিকশিত ভারত আর বিকশিত নাগাল্যান্ড বনাই দিবলে স্বপ্না দিয়ে ডাঙর হিসাবে মাদাত দিবলে আছে কয়েছে। আর পাওয়ার সাপ্লাই দো কোহিমা আশপাস কিছুমান এরিয়াতে রখাই দিয়া দো 132/33/11 কেবি আর ইএসএস কোহিমা দি ইকুইপমেন্ট ফেলিয়ার হওয়া আর 132/33 কেবি পাওয়ার ট্রান্সফর্মার জীবপজু সাব স্টেশন দি বিয়া হওয়া কারণে আছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ট্রান্সমিশন ডিভিশন কোহিমা নিমহিও কাঠি জেলিয়াংরা জানাই দিছে ইলেকট্রিসিটি সাপ্লাই না দিয়া তো কোহিমা ভিলেজ কোহিমা টাউন সাউথ নাঙ্গামি এরিয়া দি ফুচামাবরা খোজামা ভাইয়া জাখামা আর নর্থ নাঙ্গামি লাগা কিছুমান জায়গা দি মেরহেমাবরা পোৎসা ভাইয়া নেরহেমা আর ভুকুপুতো রেঞ্জ দি হয়েছে। ডিপার্টমেন্ট পা কৈছে কি এফেক্ট হওয়া এরিয়াস দি এতিয়া বিজলি তো 132/33 কেভি এনইউ মেরহেমা সাব স্টেশন পৰা সিঙ্গল 33 কেভি ফিডাৰ পৰা দি আছে। এইটো টেম্পৰৰী এৰেঞ্জমেণ্ট নিচেদি কহিমা ৰিং মেইন লাইন নহ'লে কহিমা চিথু লাইন কোনোবা দি বিয়া হ'লে বেছি জেগা দি বিজুলী ৰখাই দিবলৈ আছে। কিলিমানে দুইটা লাইনচ বি একে চৰ্চ পৰা ছাপ্লাই দি আছে। পাৱাৰ ডিপাৰ্টমেণ্ট বা বনাই দিয়া কামটো লাগাদাৰ কৰি কিনা বিজুলী ছাপ্লাইটো জল্দি চি জল্দি দিবলৈ বিশ্বাস জনাইছে। এইটো পৰা মানুহখন লগতে অলপ সময় দিগদাৰীৰ কাৰণে ৰখি কিনা সিস্টেম পুরা ওয়াপাস বানাই কিনা দোসরা এরেঞ্জমেন্ট না করিয়া তাক সাথ দি বলে অনুরোধ করেছে। আর এইটার লগত আজি ফুজুর লাগা খবর ইমান শেষ করে আছি। শুনে থাকিবি সামসাদ বাজি 10 মিনিটে নাগামিজ খবর আনি দিবলে আছে।

0: নিষেধাজ্ঞা সময় জিমিদার কান্দি কামিয়া ফবলে উইশ করে দিছে। চমুকুটিমার আজি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন আর মনিটরিং কমিটি দিশা মিটিং রাখি কেনা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল রেসপন্সিভ স্কিমস আর উন্নতি কাম ইমপ্লিমেন্ট করে খান চাই যাইছে। মিটিং চেয়ার করে এমপি এস বং মরেনজামের কৈছে কি উন্নতি কামরা সমাজ লাগা সব সেকশন লগতে পুঁজিব লাগে। তারপর দিশা কমিটির লগত গভর্নেন্স মজবুত করে দি কেনা সার্ভিস ডেলিভারি সুধার করে দিবলে জানাইছে। মিটিং ব্রা স্যানিটেশন পানি কমতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আর নালাখান জড়িয়া ইস্যুস কান্দি দরকার রাখিছে। ডকুমেন্টেশন থাকা দরকার জানাই দি কিনা শ্রী জামিয়া ডিপার্টমেন্টসতে রেকর্ডস কান ঠিক হিসাব রাখি কিনা সাহি ডেটা ম্যানেজমেন্ট কারণে জানাইছে। জন ব্রা আগে বাড়াই যা আর এফেক্টিভ প্ল্যানিং লাগা দেখাই আছে। এমপি ব্রা রুরাল এরিয়াসে সরকার স্কিম সপরি জানানি ডর হিসাবে উঠাই দিব আর ডিপার্টমেন্টস মাজতে মিলাই কিনা ইটু নিচিনা প্রোগ্রামস বেশি চলা বলে কয়েছে। নাগাল্যান্ড লাগা প্যারালিম্পিয়ান হকাটো হতোজি সেমারা দুসরা একটা কামিয়াব করে কিনা শটপট F57 ক্যাটেগরি দিয়ে দুনিয়া লাগা সবচেয়ে উচ্চা খেলারিয়া হয়ে যাইছে। সবচেয়ে তাজা ওয়ার্ল্ড প্যারা রেঙ্কিংস দিয়ে সুবিদার সীমা 9 SM রাইফলস তো নম্বর 1 দি থাকি কিনা দুসরা ন্যাশনালস খান রানা সোমান আর জায়াল শুভাম খান দুসরা আর তিসরা জায়গা দিয়ে থাকি আছে। আর হাওয়ানি খবর দি ইন্ডিয়া মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা ভারী প্রখণ্ড নর্থ ইস্ট লাগা এলাকা খান্ডি আহিয়া শনিবারটা খবরই দেখাইছে। নাগাল্যান্ডে বেশি এলাকাতে প্রখণ্ডগতি তুফান আর লাইটনিং দো কালি সব ডিস্ট্রিক্টসই হবলে আছে। ডিপার্টমেন্ট বা ডিমাপুর দি কালি গরম আর হিউমিড অবস্থা হবলে দেখাইছে। খবর শেষতে হেডলাইন্স দুবারা জানাই দি আছে। ইউনো মিনিষ্টার শিবরাজ চৌহান বা কৈছে কি বিকশিত বাহারে জি রাম গ্রামীণ এক্ট বা গরিব লেবারের লগতে বিনা কাম নারাখিব। নাগাল্যান্ড বা দেশ লগতে মিলাই কিনা বিকশিত বাহারে জি রাম গ্রামীণ প্রোগ্রাম লাঘু করে দিছে। MLA এ ফংশি ফর্মডো এয়ারপোর্টস আর রেলওয়েজ কারণে এডভাইজার হিসাবে অ্যাপয়েন্ট করে দিছে। আর নাগাল্যান্ড লাগা হকাটো হতোজি সেমাডো শতপথ F57 ওয়ার্ল্ড নম্বর 1 হয়েছে। আর ইটোর লগত আজি সাম লাগা খবর ইমান শেষ করে আছি। শুনে থাকিবি আহিয়া কালি ফুজুর 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে।
1: গেট টেস্টেড ফর HIV এন্ড সিফিলিস উইদিন দ্য ফার্স্ট 3 months অফ ইয়ার প্রেগনেন্সি।
2: A pregnant HIV woman can prevent the transmission of HIV and congenital syphilis to her baby.
1: If you are tested positive, you can avail treatment that may save your baby from getting the infections.
2: HIV testing can be availed free of cost in the government hospitals across the state.
1: This information is brought to you by Nagaland State AIDS Control Society.